0: অবলম্বন করুলে বলে সে অভিযোগ করেছেন। দেশের সুরক্ষা দিগরে তারবাড় লগাইবা গুরুত্বপূর্ণ বলে সে কহিছন্তি। বাংলাদেশ পটু ভারত মধ্যকু অবৈধ প্রবেশ রোকিবা সহ তারবাড় স্থাপন দ্বারা নিশাদ্রব্য কারবার, নকলি মুদ্রা কারবার, ধর্মান্তরীকরণ ও অপরাধ রোকা যাই পারিব বলে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কহিছন্তি। ভারত বাংলাদেশ মধ্যে 4,000 কিলোমিটর সীমাবর্তী অঞ্চল রয়েছে বেড়ে পশ্চিমবঙ্গে 2,200 কিলোমিটর রয়েছে। সেমধ্যে 1,600 কিলোমিটর দীর্ঘ সীমার তারবাড় বসি সারিথিবা বেড়ে 600 কিলোমিটর দীর্ঘ সীমার তারবাড় লগাযিব। গতকালি হস্তান্তর হয়েছিল 27 কিলোমিটর সীমা মধ্যে 18 কিলোমিটর সীমার তারবাড় লগাযিবা সহ 9 কিলোমিটর সীমার বিএসএফ আউটপোস্ট এবং ভিত্তিভূমি নির্মাণ করাযিব। এথিলাগি আবশ্যক খরচ কেন্দ্র সরকার এবং বিএসএফ বহন করিবে। আগামী দিনের সীমাবর্তী জেলাগুলিকে জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ এবং সীমা শুল্ক বিভাগের সমন্বয় বৈঠক নিয়মিত করা যাব বলে মুখ্যমন্ত্রী শ্রী অধিকারী ঘোষণা করেছেন। রাজ্য সরকারঙ্গ এই নিষ্পত্তিকু বিএসএফ মহানির্দেশক প্রবীণ কুমার স্বাগত করেছেন। ওড়িশা সমেত 11টি রাজ্যে গ্রীষ্ম প্রবাহ নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ সতর্কতা জারি করেছে। ওড়িশা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলের আসন্তা দুই দিন পর্যন্ত রাতে সময়ের মধ্যে অসহ্য গুড়গুড়ি অনুভূত হব বলে বিভাগ পক্ষরু সূচনা দিয়াযাইছি। আইপিএল ক্রিকেটে গতকালি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডর্স 4 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছে। প্রথমে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভরে 8 উইকেট হরাই 147 রান করেছিল। জবাবে কলকাতা নাইট রাইডর্স 7টি বল বাকি থাই বিজয় লক্ষ্য হাসল করেছিল। আজ অহমদাবাদর নরেন্দ্র মোদী স্টাডিয়ামে গুজরাট টাইটন্স ও চেন্নাই সুপর কিংস মধ্যে সন্ধ্যা 7:30 ম্যাচ খেলাযিব। আইসিসি বিশ্ব টেস্ট চম্পিয়নশিপ্রে বাংলাদেশ পঞ্চম স্থানকে উন্নীত হয়েছে। গতকালি সিলহটে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ 78 রনে পাকিস্তানকে পরাস্ত করিবা পরে এই সফলতা মিলিছে। তালিকায় পাকিস্তান অষ্টম স্থানকে খসি আসিছে। মধ্যপ্রদেশের ভোপালস্থিত উদ্ধব দাস মেহটা কেন্দ্রীয় সাই কেন্দ্রের 18 বর্ষর কম পুরুষ হকিরে ভারত এবং অস্ট্রেলিয়া মধ্যে অনুষ্ঠিত চতুর্থ তথা ফাইনাল ম্যাচ 3-3 অমীমাংসিত রয়েছে। অন্যপক্ষে 18 বর্ষর কম ভারতীয় মহিলা হকি টিম অস্ট্রেলিয়াকে ফাইনাল ম্যাচে 4-1 পরাস্ত করেছে। মুখ্য সংবাদ পুনি থরে। পঞ্চদেশীয় গস্ত শেষ করে নূয়াদিল্লী প্রত্যাবর্তন কলে প্রধানমন্ত্রী। ভারত ইটালি সম্পর্ককে স্বতন্ত্র রণনৈতিক ভাগিদারিতা স্তরক নেওয়া লাগি উভয় দেশের প্রতিবদ্ধতা প্রকাশ। পশ্চিমবঙ্গ ফাল্টা বিধানসভা আসনরে আজ অনুষ্ঠিত হেউচি পুনঃ মতদান। প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কের ভ্রমাত্মক তথ্য প্রচার রোকিবা নেই সামাজিক গণমাধ্যম প্রতিনিধিঙ্ক সহ কেন্দ্র শিক্ষামন্ত্রীঙ্ক আলোচনা। এবং আইপিএল ক্রিকেটে গতকালি অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে পরাস্ত কলা কলকাতা নাইট রাইডর্স। সংবাদ শেষ হেলা।
1: শ্রোতাঙ্গ এতবেল পর্যন্ত আপনার এই কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্র আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক আরম্ভ করুছু জুম তানানা কার্যক্রম। শ্রোতাঙ্গ আসন্ত শুনবা কার্যক্রমর প্রথম গীত সুমিত রচনার কণ্ঠশিল্পী সত্যজিৎ প্রধান।

শ্রোতানুজুম তারানা কার্যক্রমের শেষ গীতক শুণবা অরবিন্দত এবং সস্মিতা বিশ্বাল কণ্ঠর।

শ্রোতা বন্ধু, শুনিলে চিত্তরঞ্জন জেনা এবং মহম্মদ হাবিবক কণ্ঠরে কথাচিত্র থিলা শেষ শ্রাবণ। আম গীত কার্যক্রমে এথর শুণবা সৌতুণী কথাচিত্রর। গীতটি কণ্ঠদান করেছেন প্রণব পট্টনায়ক।

আমগীতা কার্যক্রমের পরবর্তী গীতটি শুণবা সিকন্দর আলম এবং সঙ্গীতা মহাপাত্র কণ্ঠে কথাচিত্র সাগর।

শ্রোতন্দু কার্যক্রমের এথারা শুণবা অনুরাধা পোড়ওয়াল, উদিত নারায়ণ এবং সাথী মানক কণ্ঠরে কথাচিত্র মা মাটি মমতা।

জেলা হালচাল রাতে 17:25 কালি রয়েছে বরগড় জেলা সম্পর্কের খেত খবর কার্যক্রম সঙ্গে রাতে 17:30 বিষয় রয়েছে লাভজনক লঙ্কা চাষ। এ সম্পর্কের শুনবে রবিবারি বাড়াঙ্ক সহ সাক্ষাৎকার। শিবসংগীত কার্যক্রম রাতে 8:00 রাতে 9:15 বিবিধ ভারতী কার্যক্রম। গীত গজল কার্যক্রম শুনবে রাতে 10:00 কণ্ঠশিল্পী হরিহরণ। পরপরে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমের কালি রয়েছে বিজয় যোগঙ্ক বায়োলিন বাদন। এর সহ মধ্যে আমার আগামীকাল অধিবেশনের প্রসার ভক্ত কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী রাউরকেলা।

0: डेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতা বন্ধু শুনেছেন সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর পরবর্তী গীত শুনবা গুপ্ত চলচ্চিত্রর কণ্ঠশিল্পী সাধনা সরগম এবং উদিত নারায়ণ রচনা আনন্দ বক্সি সঙ্গীত বিজুষা।

শ্রোতাবন্ধু, গীত সহশেষ হলো সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা, রিলে করছু আকাশবাণী দিল্লি।

শ্রোতাবন্ধু শুনুছন্তি ওড়িয়া আলবম ভিত্তিক কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর এথর শুনবা বাবুল সুপ্রিয়ঙ্ক কণ্ঠে রচনা অরুণ মন্ত্রী।